0: শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station.
1: আসসালামু আলাইকুম, সকাল সাতটা, আজ রবিবার, 26 আশ্বিন, 29 রবিউসানি, 11 অক্টোবর, বাংলাদেশ বেতার। খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশের চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ থাকায় আগামী রমজানে খাদ্যপণ্য সরবরাহে সংকট হবে না, আশাবাদ খাদ্যমন্ত্রী। মহালয়ার মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার ক্ষণ গণনা। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 4। রিয়াদে কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হুতিদের হামলায় 2 বাংলাদেশি সহ নিহত অন্তত 12, আহত 3 শতাধিক। এবং সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তান 211 রান নিয়ে আজ তৃতীয় দিনের মতো খেলা শুরু করবে, বাংলাদেশ 135 রানে এগিয়ে। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা NFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এই আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান এই সময় মানব বর্জ্য, পরশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় 10 বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়ো ক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারের পরীক্ষায় 50-55% পর্যন্ত বায়ো ক্রুড উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়ো ক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সকলের পরিচয় হবে বাংলাদেশি। তিনি গতকাল রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া 1433-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। মাহদি আমিন বলেন, রাষ্ট্র, সমাজ ও সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা পাবেন। তিনি বলেন, নাগরিক হিসেবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদি আমিন গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চ্যালেঞ্জড স্টুডেন্টস কনভেনশন 2026-এ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের ইতিহাসে প্রথমবারের মতো SSC পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা মূল্যায়নে একটি বিশেষ স্থায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। এবার SSC-তে প্রায় 6,90,000 শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পায়নি উল্লেখ করে মাহদি আমিন বলেন, যাদের কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে আগ্রহ রয়েছে তাদের নিজ এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত করা হবে। কারো ভালো ব্যবসায়িক উদ্ভাবনী ধারণা থাকলে তাদের জন্য ছোট পরিসরে প্রাথমিক তহবিলের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দলমত ও অঞ্চল নির্বিশেষে দেশের সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। তিনি গতকাল রাজধানীর সমবায় ভবনে সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে কর্মকৌশল নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সরকার পর্যায়ক্রমে জনগণের কল্যাণে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে। খাদ্যমন্ত্রী আফরোজা খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় আগামী রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহের সংকট হবে না। তিনি গতকাল চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট সহ বিভিন্ন কারণে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে জনগণের ক্রয় ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে মূল অগ্রাধিকার দেওয়া হবে। তিনি গতকাল রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শ্রম শক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব, বাংলাদেশ সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে পারস্পরিক বিনিয়োগ অংশীদারিত্ব চায়। জাপান কি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে সরকার 5,000 চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। তিনি গতকাল রাজশাহীতে সম্প্রসারিত টিকাদান ও অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 5,000 চিকিৎসক নিয়োগের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথোলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদারে কাজ চলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদ সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারীদের ত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে 1990 সালে স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের সাহসী বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের 36তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, নাজির উদ্দিন জেহাদ সহ অন্যদের আত্মত্যাগের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে গেছে। গতকাল শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্ম বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন এবং ঢাক কাঁসা ও শখের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্তে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে শনিবার দেশে উদযাপিত হয়েছে মহালয়া। এর মাধ্যমে সমাপ্তি ঘটল পিতৃপক্ষের এবং সূচনা হলো দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণ গণনা। মহালয়া উপলক্ষে ভোরে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয় চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আহ্বান।
4: মহালয়া তিথিতে আমরা পিতৃপক্ষের শেষ হয় এবং মাতৃপক্ষের সূচনা হয়। আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের আত্মা শান্তির উদ্দেশ্যে বৎসরে আমরা এই তিল তর্প অনুষ্ঠান করে থাকি।
3: এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় মহালয়া অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা বলেন,
5: আজ তার উত্তরসূরিদের কাছ থেকে জল গ্রহণ করার জন্য ধরাধামে আসেন, সেজন্যই অসংখ্য ভদ্র যে সন্তানরা আজ জল গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন।
6: মা লাঞ্ছিত হয়ে সব অসুরকে বধ করছে। এই পনেরো দিনটি যেন আমাদের ভালো কাটো, সেটাই মায়ের কাছে আশা করি।
7: আমাদের দেবী পক্ষের এই আগমনের দিন থেকেই কিন্তু আমাদের সারা বছরের শুভ সূচনা শুরু হয়।
3: পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবার সারা দেশে মোট 33,851টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী আগামী 16 অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে 6 দিনব্যাপী মূল দুর্গা উৎসব এবং 21 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। এর আগে তিনি নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান বলেছেন, সব শ্রেণী পেশার মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে আগামী নভেম্বর থেকে চালু হবে বাংলা কিউআর ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তির নথি লেনদেন। তিনি গতকাল রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর এর মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। গভর্নর বলেন, এই ব্যবস্থায় বিভিন্ন পেশার মানুষ নিজস্ব কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অর্থ গ্রহণ করতে ও পাঠাতে পারবেন। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,155 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1,086 জন। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে গতকাল রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: সময়ের সাথে সাথে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। গত 24 ঘন্টায় রোগটিতে 4 জনের মৃত্যু এবং 1,631 জন হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে প্রতি সপ্তাহের মতো এই শনিবারেও ডেঙ্গু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। মোহাম্মদপুরের বসিলা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
10: আমরা সবাই একত্রিত আমাদের এলাকার উন্নয়নে কাজ, ময়লা নিরাশন, ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশা প্রতিরোধ, আইন শৃঙ্খলা,
9: বিগত বছরগুলোর তুলনায় উত্তর সিটি কর্পোরেশনে এবার রোগীর সংখ্যা কম বলে দাবি করেন প্রশাসক।
10: ময়লা আবর্জনা বেশি থাকবে, সেখান থেকে মশা উৎপাদন হয়। আমরা একইভাবে দুই জায়গায় কাজ করার চেষ্টা করছি। গত 9 বছরের তুলনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গুর যেই বর্তমান রোগীর যে সংখ্যা, সেই সংখ্যাগুলো অনেক কম।
9: অন্যদিকে রাজধানীর মতিঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মতিঝিল আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনাকালীন দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ডেঙ্গু প্রতিরোধে প্রতি সপ্তাহে নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
10: তাহিদ
9: আহমেদ, বাংলাদেশ বেতার।
8: যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগের তদন্তে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার নতুন তারিখ আগামী 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিকেল 3টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের SMS এর মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ ও সময় অবহিত করা হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অর্থায়ন বাড়াচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। এ লক্ষ্যে ক্ষুদ্র ঋণের সর্বোচ্চ সীমা 50 লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়িক ক্লাস্টার ভিত্তিক কিছু উদ্যোগে 2 কোটি টাকা পর্যন্ত অর্থায়নের পরিকল্পনা করছে সংস্থাটি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: ব্যবসার ধারণা আছে, দক্ষতাও আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজির অভাবে বড় হতে পারছেন না অনেক ক্ষুদ্র উদ্যোক্তা। অথচ এসব উদ্যোগের সম্প্রসারণ বাড়াতে পারে উৎপাদন, আয় ও কর্মসংস্থান। এই বাধা দূর করতে ক্ষুদ্র ঋণের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন এবং ক্ষুদ্র উদ্যোগের বিকাশে গুরুত্ব দিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। PKSF এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের বাংলাদেশ বেতারকে বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে বড় বাধা পর্যাপ্ত অর্থায়নের অভাব।
12: মাইক্রো এন্টারপ্রাইজের ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে অর্থায়ন। টাকার পরিবার মানুষের অনেক মানুষ অর্থনৈতিক সুযোগ আছে, তার দক্ষতাও আছে, তারপরে দক্ষতাটাকে আর একটু উন্নত করতে পারে, আর একটু নতুন প্রযুক্তি আনার সুযোগ রয়েছে, কিন্তু এগুলোর জন্য
11: নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক ক্লাস্টারে মধ্যবর্তী পণ্য উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোগের জন্য 2 কোটি টাকা পর্যন্ত অর্থায়নের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি সরকারের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পাওয়া 5,000 কোটি টাকার তহবিল এক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে সুদের হার কমানো হয়েছে যাতে উদ্যোক্তাদের জন্য আরো সহজ হয়।
12: সরকার সম্প্রতি আমাদেরকে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে আপনারা জানেন যে 5,000 কোটি টাকা প্রথমবারের মতো দিয়েছে এবং আমরা সুদের হারও 6% কমিয়ে দিয়েছি। তবে এর সাথে ঝুঁকিও আছে, তো সেই ঝুঁকি ব্যবস্থাপনাকে রপ্ত করাতে ঝুঁকি ব্যবস্থাপনা সেগুলো আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং আমরা চাচ্ছি আসলে আলটিমেটলি টেক বেসড মাইক্রো ফাইন্যান্সে বা ক্ষুদ্র উদ্যোগ ফাইন্যান্সিং এ চলে যাওয়া।
11: তবে বড় অঙ্কের ঋণের সঙ্গে বাড়ে ঝুঁকিও, তাই উদ্যোক্তা ও অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে PKSF। PKSF এর প্রত্যাশা, এতে ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উদ্যোক্তাদের নিজস্ব পুঁজি ও সম্পদ গড়ে তোলার সুযোগ বাড়বে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
8: সিনিয়র সাংবাদিক আমির খসরু ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 65 বছর। সাংবাদিক আমির খসরু ভয়েস অব আমেরিকা সহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেন।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলায় অন্তত 12 জন

শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station. 89.6 FM. আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM.

শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station. 89.6 FM. আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM.

রেডিও টুডে 89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM।

রেডিও টুডে 89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station.

0: বছর চীনের জনগণের মধ্যে ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত রেডিও টুডের ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না, সহযোগিতায় আপন নিবাস।
1: শুরু হচ্ছে আপন নিবাসের সহযোগিতায় রেডিও টুডের নতুন অনুষ্ঠান হ্যালো চায়না। অনুষ্ঠানটি শুনুন, আপনাদের মতামত জানান 8960 এই নাম্বারে।
2: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। শুনে নিই বিশেষ একটি অনুষ্ঠান।
3: চীন যদি হয় একটি আয়না, তবে তাতে প্রতিফলিত হবে আদর্শ রাজনীতি, অর্থনীতি ও সমাজ ব্যবস্থার একটি মসৃণ পথরেখা, উন্নয়নের নতুন দিগন্ত, শাসন ব্যবস্থার আধুনিক ভাবনা আর মানুষের জীবন বদলে দেওয়ার গল্প। আগামীর বিশ্বের জন্য চীনের দেখানো পথে পাওয়া যাচ্ছে অনেক উত্তর, অনেক সম্ভাবনা। চীনের এসব অভিজ্ঞতার আলোয় আমরা খুঁজে দেখব পরিবর্তনের নতুন দিশা, উন্নয়নের নতুন দর্শন। স্বাগত সিএমজি বাংলার নিয়মিত আয়োজন চীন দর্পণে। সাথে আছি আমি ফয়সল আবদুল্লাহ।

পর্যটন বলতে আমরা সচরাচর বুঝি সবাই যা দেখে সেটাই দেখতে যাওয়া। নতুন দিনের বিশ্বে এই সংজ্ঞাটাই শেষ কথা নয়। পর্যটন মানে এখন আর শুধু ছুটির দিনে নাম করা কিছু জায়গায় লাইন ধরে টিকিট কেটে ঘুরতে যাওয়া নয়। ছুটির সময়ে যে স্থান বা ঐতিহ্য আমাদের আবেগ ও অনুভূতিকে সত্যিকার অর্থে নাড়া দিতে পারে, সেটাও হয়ে যেতে পারে পর্যটনের হটস্পট। পর্যটন হতে পারে এমন কিছু ঘটনার অভিজ্ঞতা ঝুলিতে ভরে নেওয়া যা মনে থাকবে আজীবন, আর এমনটাই করে দেখিয়েছে চীন। দেশটিতে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে নতুন ধাঁচের স্রোতের বিপরীতে পর্যটন, ইংরেজিতে যাকে বলা হচ্ছে রিভার্স ট্যুরিজম। চীনের দেখাদেখি পর্যটনের এই নতুন হাওয়া যদি বাংলাদেশেও লাগে, তবে একদিকে যেমন অভ্যন্তরীণ অর্থনীতি উপকৃত হবে, তেমনি খুলে যেতে পারে বৈদেশিক মুদ্রা আসার পথ। পর্যটনে রয়েছে নতুন কিছু আবিষ্কারের সুযোগ, সে আবিষ্কারের দায়িত্ব কিন্তু বড় বড় প্রতিষ্ঠান বা সরকারি দপ্তরের হাতে ছেড়ে দিয়ে বসে নেই চীনের মানুষরা। তারা নিজেরাই নিজেদের মতো করে বের করে নিচ্ছে নতুন স্থান ও নতুন গল্প তৈরির রাস্তা। তাদের কাছে পর্যটন এখন স্রেফ দেখার জায়গা নয়, অভিজ্ঞতা সঞ্চয়ের বিষয়। আর এ কারণেই এখন গ্রেট ওয়াল, টেরাকোটার সেনাবহর কিংবা চাংচিয়াচের খাড়া পাহাড়ের ভিড় এড়িয়ে অনেকেই ছুটে যাচ্ছেন পুরনো ছোট শহর, কাউন্টি, পাহাড়ি জনপথ, নদীর পাড় কিংবা এমন কোনো গ্রামে যার নাম হয়তো ডিজিটাল মানচিত্রে খুঁজে পেতে সময় লাগে। রিভার্স ট্যুরিজম বা প্রচলিত পর্যটন স্রোতের বিপরীতে এই ভ্রমণের প্রতি ঝোঁক বেড়েছে মূলত চীনের তরুণ প্রজন্মের মাঝে। তবে এই রিভার্স ট্যুরিজম শুধু ভিড় এড়ানোর গল্প নয়, এর ভেতরে আছে পর্যটনের নতুন এক দর্শন। চীনের তরুণ পর্যটকরা এখন স্থানীয় বাজারে হাঁটতে চান, গ্রামের খাবার খেতে চান, কোনো পুরনো কারুশিল্প নিজের হাতে বানিয়ে দেখতে চান, নদীর উপর নৌকায় বসে গল্প শুনতে চান, কিংবা সন্ধ্যার পর কোনো ছোট শহরের আলো আধারি রাস্তায় ধীরে ধীরে হাঁটতে চান। অর্থাৎ পর্যটকের চোখ এখন শুধু দেখতে চায় না, সে অনুভব করতে চায়। চীনের এই পরিবর্তনের পেছনে আছে কিছু বাস্তব কারণ। ছোট শহর ও কাউন্টিগুলোতে যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত। গাড়ি ভাড়া, পথ নির্দেশ,

0: ভাড়া, হোমস্টে বা অপ্রচলিত আবাসন সবই সহজলভ্য হয়েছে। ফলে পর্যটকরা এখন একটি বিখ্যাত শহরকে কেন্দ্র করে আটকে না থেকে পাশের দু তিনটি কাউন্টি, পাহাড়, নদী, পূর্ণ জনপদ, সাংস্কৃতিক স্থাপনাকে মিলিয়ে নিজের মতো করে ভ্রমণ পথ তৈরি করতে পারছেন। চীনা পর্যটকরাও আগের তুলনায় অনেক হিসাবীও বটে, তবে এই হিসাব খরচের ক্ষেত্রে নয়। তারা চান কম ভিড়, স্বস্তিদায়ক জায়গা, স্থানীয় খাবার, পরিচিতির বাইরে নতুন অভিজ্ঞতা এবং এমন একটি ভ্রমণ যা পরে জমিয়ে তুলতে পারবে একটি গল্পের আসর। চীনের ভ্রমণ বিষয়ক প্ল্যাটফর্ম মা ফেং ও এর তথ্য বলছে, বিকল্প পর্যটন সংক্রান্ত অনুসন্ধান ও তা দেখার হার আগের বছরের তুলনায় প্রায় 34% বেড়েছে। এই প্রবণতার 60% মূলে রয়েছে 25-40 বছর বয়সীরা। ফুচিয়ানের ফুচু শহরের কথা ধরা যাক। শহরের নদীগুলো একসময় ছিল অবহেলিত, দ্রুত নগরায়নের চাপে কোথাও পানি দূষিত হয়েছে, কোথাও নদীর সঙ্গে মানুষের সম্পর্ক যেন হারিয়ে গিয়েছিল। কিন্তু শহর কর্তৃপক্ষকে প্রথমে নদীকে পর্যটনের পণ্য বানানোর কথা ভাবেনি, তারা আগে নদী বাঁচানোর কাজ করেছে। দূষণ নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, পরিবেশ পুনরুদ্ধার এবং নদীর দুই তীরে সবুজ পথ তৈরির মাধ্যমে ধীরে ধীরে বদলে দেওয়া হয়েছে জলপথের চেহারা। 121টি জলপথের সংস্কার এবং প্রায় 680 কিলোমিটার নদী তীরবর্তী সবুজ পথ তৈরির পর যখন নদী আবার শহরের প্রাণের অংশ হয়ে উঠল, তখন শুরু হলো দ্বিতীয় অধ্যায় পর্যটন। ফুচুয়ের পানি ফুচুয়ের নৌকা নামে চালু হয় একটি উদ্যোগে এখন ফুচুয়ের নদীপথে নৌভ্রমণের একাধিক ব্যবস্থাও গড়ে উঠেছে। প্রায় 75 কিলোমিটারের 29টি দর্শনীয় নৌপথ তৈরি হয়েছে প্রকল্পে। এর মধ্যে 10টি নিয়মিত চালু থাকে। চীন আন নদীর প্রায় 7 কিলোমিটারের একটি পথে নৌকায় চড়ে পর্যটক দেখতে পারেন উষ্ণ প্রস্রবণ, জলপথ সংক্রান্ত প্রদর্শনী কেন্দ্র, পূর্ণ সেতু এবং সেতুর গায়ে আঁকা মিং রাজ্যের ইতিহাস ও ঐতিহ্যবাহী কারুশিল্পের চিত্র। অর্থাৎ এখানে নৌকাটি শুধু বাহন নয়, নৌকাটি হয়ে উঠেছে চলমান গল্পের মঞ্চ। এখানে কিন্তু পর্যটনকে সামনে রেখে নদীর উন্নয়ন ঘটায়নি ফুচু কর্তৃপক্ষ। নদীকে মানুষের জন্য ফিরিয়ে দেওয়ার পর পর্যটন সেখানে স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছে। এর ফলও এসেছে, প্রকল্পটির চালুর পর থেকে 9 লাখের বেশি মানুষ এসব জলপথে ভ্রমণ করেছেন এবং এতে স্থানীয় অর্থনীতিতে যুক্ত হয়েছে 8 কোটি ইউয়ানের বেশি। একই পরিবর্তন দেখা যাচ্ছে চীনের গ্রাম ও ছোট শহরেও। শিয়ানে টেরাকোটা যোদ্ধাদের দেখতে যাওয়া পর্যটকের কাছে এখন শুধু জাদুঘর ঘুরে আসাই যথেষ্ট নয়। কোনো কোনো পর্যটক কাছের কারো শিল্প কেন্দ্রে গিয়ে নিজের হাতে ছোট টেরাকোটা যোদ্ধার মূর্তি তৈরি করছেন। চীনের এই প্রবণতার আরেকটি বড় দিক হল পুরনো জায়গাকে নতুনভাবে আবিষ্কার করা। ফুচুয়ের কুলিয়াং এলাকার চুকাংতিং একসময় ছিল অনেকটাই অনাবিষ্কৃত। পরিবেশ পুনরুদ্ধার, অবকাঠামোগত উন্নয়নের পর সেখানে তৈরি হয়েছে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জায়গা, রাতে সাংস্কৃতিক আয়োজন, ফল তোলার ব্যবস্থা, সাংস্কৃতিক বাজার এবং তারা ভরা আকাশ দেখার ব্যবস্থা। চীনের পর্যটনের এই নতুন দরপরে তাকালে বাংলাদেশের জন্য উকি দেয় হাজারো সম্ভাবনা। যেমন সিলেটের চা বাগান তো অনেক দেখা হলো, থাকা হলো নামি দামি রিসোর্টেও। এবার কনকনে এক শীতের রাতে স্থানীয় কোনো চা শ্রমিক পল্লীতে মিটমিটে আলোয় গা ছমছমে পরিবেশে একটি রাত কাটানোর অভিজ্ঞতা পেলে কেমন হয়? আবার ধরুন কোনো এক পল্লী গ্রামে জেলেদের সঙ্গে মাছ ধরা, কিংবা ধরুন মণিপুরী পাড়ায় গিয়ে তাঁতিদের সঙ্গে নিজের হাতে নিজের জন্য একটা কাপড় বুনে নেওয়া। আবার রাতের বেলায় হাওরের পানিতে ছই নৌকায় ভেসে ভেসে পিকনিক করলে তো মন্দ না। অর্থাৎ বাংলাদেশে পর্যটনকে যদি শুধু কক্সবাজার, সুন্দরবন, সিলেট কিংবা বান্দরবানের কয়েকটি গন্তব্যের আটকে রাখা হয়, তাহলে পর্যটনের সুফল সীমিত কয়েকটি এলাকায় ঘুরপাক খাবে। অথচ বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কোনো না কোনো গল্প আছে। কোথাও নদী, কোথাও হাওর, কোথাও পুরনো জমিদার বাড়ি, কোথাও মৃৎশিল্প, কোথাও তাঁত। এখানে পর্যটকদের শুধু এগুলো দেখালেই চলবে না, তাকে বলতে হবে আসুন আপনি নিজেই একটি নকশিকাঁথা তৈরি করুন, নিজের হাতে মাটির পুতুল বানান, আর না হয় শীতের রাতে অজপাড়া গায়ের উঠোনে বসে ঝটপট বানিয়ে ফেলুন ভাপা পিঠা। তখন সেই পর্যটক শুধু তার ফোনে কিছু ছবি নিয়ে ফিরবেন না, ফিরবেন চিরস্থায়ী কিছু স্মৃতি নিয়ে। চীনে যেমন গ্রাম বা দুর্গম অঞ্চলে আছে নিরাপত্তা বলয়ে হোমস্টের ব্যবস্থা, তেমনি বাংলাদেশেও প্রত্যন্ত গ্রামে পর্যটকদের নিরাপদে থাকার ব্যবস্থা করা যায়। নতুন করে অবকাঠামোই বিনিয়োগ না করে এখানে মূলত খুঁজে বের করতে হবে নতুন কি অভিজ্ঞতা দেওয়া যায়। চীনের রিভার্স ট্যুরিজম তাই শুধু পর্যটকদের বিপরীত দিকে হাঁটার গল্প নয়, এটি আসলে পর্যটনের অর্থনীতিকে ছড়িয়ে দেওয়ার গল্প।
1: প্রিয় শ্রোতা, এই ছিল আজকের চীন দর্পণ। চীনের উন্নয়ন ও শাসনের যে প্রতিচ্ছবি আজ আমরা দেখলাম, তা হয়তো নতুন করে ভাবতে শেখাবে সম্ভাবনাকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়। চীনের অন্য কোনো দিন বদলানো অভিজ্ঞতা কিংবা সুশাসনের কৌশল নিয়ে আবারও হাজির হব একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।

রেডিও টুডে 89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station.

FM. আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station.

শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station. 89.6 FM.

আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM. রেডিও টুডে 89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়।

গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা যোদ্ধাদের আহ্বান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। দেশে একদিনে হামের উপসর্গে 7 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 4। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় 2 বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। ঢাকা থেকে রিয়াদগামী 5টি ফ্লাইট বাতিল। সৌদি আরবের বিমানবন্দরে ব্যবহার না করতে সতর্কবার্তা জারি, হুথি গোষ্ঠী।

0: উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেওয়া বরাদ্দ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিচালনা সংক্রান্ত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয় সে বিষয়ে সকলকে মনোযোগী হতে হবে। সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন, তাই যার যতটুকু সুযোগ আছে ততটুকুই আন্তরিকভাবে জনগণের উন্নয়নের জন্য যথাযথভাবে কাজে লাগাতে হবে। সভায় কর্মকর্তাদের আরো সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরতদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবিনি কর্পোরেশনকে বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে মারুবিনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় কর্ণফুলী সার কারখানা বা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠায় মারুবিনি কর্পোরেশনের সহযোগিতা চান। প্রতিষ্ঠানটিও বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং এদেশের দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বৈঠকে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা এবং এই প্রকল্পে মারুবিনি কর্পোরেশনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আজ ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। তিনি পেশাগত স্বার্থ রক্ষায় সকল বিভাজন ভুলে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে আজ হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলমের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসা সেবার মান সমুন্নত রাখতে পারলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। এদিকে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেকটাল সার্জনস এর সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সমাজসেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবানদের আরো এগিয়ে আসার আহ্বান জানান। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, পতিত আওয়ামী লীগ বিশ্ব দরবারে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে প্রমাণ করতে চেয়েছিল, যা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি আজ তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত 153তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্পিকার বলেন, সম্মেলনে এশিয়া প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ বলেও উল্লেখ করেন তিনি। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌপরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন।

0: মন্ত্রী বলেন, বাংলাদেশের আমদানি রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত। তাই বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়, দক্ষতা ও কার্যকর কৌশল নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। দেশের সকল নৌ ও স্থল বন্দরকে এর আওতায় আনা হবে। রোববার রাজধানীর এক 5-তারকা হোটেলে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশল শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিশ্বের 80% বন্দর পরিচালনা করে এমন শীর্ষ তিনটি কোম্পানি বাংলাদেশে কাজ করছে।
2: অর্থনৈতিক গতি, পার্শ্ববর্তী দেশের সাথে বাণিজ্য, এসবই সমুদ্রবন্দর, নদীবন্দর এবং স্থল বন্দরগুলি ব্যবস্থাপনার মধ্যে এর সার্থকতা নিহিত রয়েছে, এর অগ্রগতি নিহিত রয়েছে। কিন্তু দুর্ভাগ্যত আমরা সেই স্ট্র্যাটেজি এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারি,
1: রাষ্ট্র যখন কোন উন্নয়নের দিকে অগ্রসর হয় তখন একটা গোষ্ঠী অস্বস্তিতে পড়ে যায়।
2: আমরা যখন নতুন কিছুর সাথে পরিচিত হতে যাই তখন আমাদের সমাজের একটা অংশ একটু অস্বস্তিতে ভোগে কিংবা আমাদেরকে একটু পেছন দিকে টেনে ধরার চেষ্টা করে। তো আজকে উত্তর যে কাজটি হচ্ছে আমার সবগুলোর সমস্যা একটি সমাবৃত সমাধানের দিকে।
1: সেমিনারে আরো জানানো হয়, প্রথমবারের মতো সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের এই খসড়া নভেম্বর মাসেই জমা দেওয়া হবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির 5% উন্নীত এবং আগামী কয়েক বছরের মধ্যে 25,000 মিড ওয়াইফ নিয়োগ দেওয়া হবে। তিনি আজ জার্মানির বার্লিনে মিড ওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্য নিরাপত্তায় দক্ষিণ দক্ষিণ অংশীদারিত্ব সংকট থেকে সহনশীলতার পথে শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে এই কথা বলেন। স্বাস্থ্যকর্মী সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এলক্ষ্যে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময়, শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায় যখন মানুষের কাজের মাধ্যমে অন্যদের জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ হয়। তিনি আজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 38তম সমাবর্তন অনুষ্ঠানে এই কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সহজ ও সাশ্রয়ী প্রকৌশল সমাধানের মাধ্যমে মৌলিক সেবা পৌঁছে দেওয়াই প্রকৌশলীদের মূল লক্ষ্য হওয়া উচিত। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেছেন, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা গুম, খুন এবং দমনপীড়নের মাধ্যমে দেশের সমস্যা সমাধানের চেষ্টা করেছে। তিনি আজ রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিসিএস তথ্য ক্যাডারের পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কৌশলগত পণ্য তথ্যের বিপণনে দক্ষতা ভিত্তিক জ্ঞানের পাশাপাশি দ্রুততার সাথে প্রচার করা প্রয়োজন, এর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী একই সাথে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলতি বছরে SSC ও সমমানের পরীক্ষায় GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের 64 জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। দেশব্যাপী আগামীকাল থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে দেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে প্রচারাভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু বিক্রিয়া সফল হয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। আজ বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী 2-3 মাসের মধ্যে রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। 2টি ইউনিট চালু হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর ফলে পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং তথা পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমার পাশাপাশি শিল্পায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।
5: বিদ্যুতের বিভিন্ন ধরনের সঞ্চালনার তারতম্য ঘটে জ্বালানি সম্পর্কের কারণে। তো এই বিদ্যুৎ যদি যুক্ত হয় জাতীয় গ্রিডে, তার মানে এটা অনেকটাই যে আমাদের লোডশেডিং যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হয়তো অনেকটাই কমে যাবে। এবং এটা যেহেতু দীর্ঘমেয়াদী সাশ্রয়ী, এটা জীবনকাল প্রায় 60 বছর তেল ভিত্তিক অথবা গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলি 20-25 বছর ধরে ওইগুলো আয়ুত চলতে পারে। 60 বছর এমনকি 80 বছর ধরে যদি চালানো যায় তাহলে কিন্তু এটা অনেকটাই
1: পারমাণবিক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের মতে, সবকিছুই নির্ভর করছে অতি স্পর্শকাতর এই কেন্দ্রের সুষ্ঠুভাবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার উপর।
5: শর্ত একটাই যে এ ধাপে যদি কোন ত্রুটি বিচ্যুতি না ঘটে, সবগুলো যদি প্রথমবারের মতো সফলতার সহিত সম্পন্ন করা সম্ভব হয়, তাহলেই কিন্তু ডিসেম্বরের মাধ্যমে এই সময়টা পরীক্ষামূলক বিদ্যুৎ করা সম্ভব হতে পারে। সবকিছু ঠিকঠাক হয়ে ডিসেম্বরে যদি প্রাথমিকভাবে যে জাতীয় দিনে প্রথমবারের মতো 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তারপরে কিন্তু পাইলট কমার্শিয়াল অপারেশনে চলে যাবে। তখন কিন্তু এটা 40% খালি থাকবে না, যা কিন্তু মানে 100% কিন্তু পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ উৎপাদন।
1: ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হতে আরো 1.5 বছর সময় লাগতে পারে। অর্থাৎ 2টি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে তখন যুক্ত হবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট চাহিদার প্রায় 10%। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
4: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1162 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1273 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন এবং নতুন করে 2193 জন আক্রান্ত হয়েছেন। হুতিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয় বাংলাদেশ ও সৌদি আরবগামী 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ জানায়, 12 অক্টোবর বাংলাদেশ সময় ভোর 3টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে গতকাল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় 2 বাংলাদেশি নাগরিক সহ 12 জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জন বাংলাদেশি বর্তমানে ICU চিকিৎসাধীন রয়েছেন। নিহত আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ, প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছে। সৌদি আরবের প্রতি বাংলাদেশ সংহতি পরিব্যক্ত করে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো সুরক্ষা ও সংলাপ এবং কূটনীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক 4 জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ ডিএনপির শাহবাগ থানার অফিসার ইনচার্জ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুতি গোষ্ঠী সকল বিমান সংস্থা, যাত্রী এবং বিমানবন্দর কর্মীদের সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করার জন্য নতুন করে হুঁশিয়ারি জারি করেছে। রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন নিহত ও 300 বেশি আহত হওয়ার একদিন পর ইরান সমর্থিত বিদ্রোহীদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি আসল। এক্সিডিয়া এক পোস্টে হুতিরা সতর্ক করেছে, পবিত্র শহর মক্কা ও মদিনার বিমানবন্দরগুলো ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর ও আকাশপথ হামলার ঝুঁকিতে রয়েছে। পোস্টে তারা আরো বলেছে, যে কোনো ব্যর্থ প্রতিরোধের দায় সৌদি আরবকে বহন করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, ওমান সহ বেশ কয়েকটি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে উদ্বেগের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানীতে আজ টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, এই সংশোধনগুলো যোগ্য ভোটারদের ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপিকে সুবিধা দিতে পারে। নতুন দিল্লি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে পুলিশ টানা দ্বিতীয় দিন কয়েকশো বিক্ষোভকারীকে আটক করে। সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আজ জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। জরুরি অবস্থা জারির ফলে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই পরিচালিত প্রাদেশিক সরকারি কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়েছে। খেলার খবর। ক্রিকেট। ফয়সালাবাদে আজ ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 ক্রিকেটে বাংলাদেশ 32 রানে স্বাগতিক পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আগামীকাল একই ভেন্যুতে লীগ পর্বে খেলায় স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলা শুরু হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ তৃতীয় দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 329 রানে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 223 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 6 উইকেটে 223, আফগানিস্তান 240। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে সুনামগুলো আরেকবার। উন্নয়ন প্রকল্প বরাদ্দকৃত অর্থে প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা যোদ্ধার আহ্বান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর।

0: ভিত্তিতে সংকলিত রেডিও টুডে ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না।
1: 89.6 FM এ শুনুন প্রতিদিন রাত 10:30 থেকে 11:00 পর্যন্ত।
0: সহযোগিতায় আপন নিবাস।
2: শুরু হচ্ছে আপন নিবাসের সহযোগিতায় রেডিও টুডের নতুন অনুষ্ঠান হ্যালো চায়না। অনুষ্ঠানটি শুনুন, আপনাদের মতামত জানান 8960 এই নাম্বারে।
1: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। প্রথমেই শুনে নিই বিশেষ একটি অনুষ্ঠান।

সবুজ অরণ্য, পাখি ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র, আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই। পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলব। শরতের হিমেল হাওয়া ছুঁয়ে যেতেই বদলে গেছে চীনের প্রকৃতি। উত্তরের বরফ জমা হিমশীতল আবহাওয়া থেকে বাঁচতে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি

শরতের মৃদু বাতাস নামার সাথে সাথেই চীনের প্রকৃতিতে শুরু হয় ভিন্ন এক পরিবর্তন। উত্তরের হিমেল হাওয়া এড়াতে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণে পাড়ি জমাতে থাকে পরিযায়ী পাখির দল। চলতি বছর পরিযায়ী পাখিদের যাত্রাপথে অবস্থিত মধ্য চীনের হুনান প্রদেশের ইয়াংজি নদীর তীরের দক্ষিণ তংথিং হ্রদ জলাভূমি হয়ে উঠেছে প্রকৃতির এক অপূর্ব মিলন মেলায়। বছরের পর বছর ধরে নিরবচ্ছিন্ন পরিবেশগত পুনরুদ্ধার প্রকল্পের ফলে এই জলাভূমি এখন পরিযায়ী পাখিদের জন্য এক নিরাপদ ও প্রাণবন্ত আশ্রয়স্থলে পরিণত হয়েছে। পূর্ব এশিয়া অস্ট্রেলেশিয়া উড়ালপথের অন্যতম গুরুত্বপূর্ণ একটি যাত্রাবিরতি কেন্দ্র হল মধ্য চীনের হুনান প্রদেশের ইয়াং শহরের নানশিয়াং কাউন্টিতে অবস্থিত এই দক্ষিণ তংথিং হ্রদ জলাভূমি। প্রতি বছর শরৎকালে আসার সাথে সাথে এখানকার তাপমাত্রা কমতে থাকে এবং উত্তর দিক থেকে আসা হাজার হাজার পরিযায়ী পাখি তাদের দীর্ঘ যাত্রাপথে বিরতি নিতে ও শীত কাটাতে এখানে এসে হাজির হয়। গেল কয়েক বছর ধরে স্থানীয় প্রশাসন ও পরিবেশবিদদের সমন্বিত প্রচেষ্টায় তংথিং হ্রদ এলাকায় ব্যাপক পরিবেশগত পুনরুদ্ধার কাজ পরিচালনা করা হয়। এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে অন্যতম ছিল জলাভূমির স্বাভাবিক জল প্রবাহ নিশ্চিত করতে ইকোলজিক্যাল ওয়াটার রিপ্লেনিশমেন্ট বা পরিবেশগত পানি পুনঃপূরণ এবং জলাভূমির উদ্ভিদ প্রজাতির গুণগত মান ও বৈচিত্র্যের উন্নতি সাধন। ফলে জলাভূমির স্বাস্থ্যের যেমন ব্যাপক উন্নতি ঘটেছে, তেমনি এখানে গড়ে উঠেছে বন্যপ্রাণীর জন্য এক আদর্শ আবাসস্থল। শরতের সকালে এখানকার হ্রদের বুকে নামা ঘন কুয়াশা আর শিশির ভেজা ঘাসের মাছ দিয়ে আকাশ জুড়ে ডানার শব্দে মুখরিত হয়ে ওঠে চারদিক। চীনের প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা বেশ কিছু বিরল প্রজাতির পাখি এখন নিয়মিত দেখা যাচ্ছে এই জলাভূমিতে। এদের মধ্যে অন্যতম হল ওরিয়েন্টাল স্টর্ক বা সাদা সারস। উঁচু গাছে বা কৃত্রিম টাওয়ারে গড়ে তোলা বিশালাকার নীড়ে ছানাদের মুখে খাবার তুলে দিচ্ছে সারস বাবা মা। এমন দৃশ্য যেন এখানকার প্রকৃতির এক মমতাময় চিত্রপট তুলে ধরে। শুধু আকাশের ডানাওয়ালারাই নয়, জলাভূমির পানিতে ও কাদামাটিতে ডানা মেলে খেলা করছে বন পানকৌড়ি সহ নানা প্রজাতির বুনো পাখি। জলজ উদ্ভিদ ও মাছে সমৃদ্ধ এই জলাভূমি পরিযায়ী পাখিদের দীর্ঘ ভ্রমণের শক্তি সঞ্চয়ের এক নিখুঁত কেন্দ্র। তবে কেবল পাখিতেই সীমাবদ্ধ নয় এই পরিবেশগত পুনর্জাগরণ। জলাভূমির বুক চিরে শান্ত পানিতে ও কাদা মাটিতে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে দেখা যায় মিলু হরিণের দলকে। একসময় চরম সংকটাপন্ন থাকা এই হরিণগুলো এখন তংথিং হ্রদের জলাভূমিতে নতুন করে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে। হাঁটু পানিতে সারিবদ্ধভাবে হরিণের দলের হেঁটে যাওয়া এবং কাদা পানিতে আনন্দিত বিচরণের আকাশপথের দৃশ্যগুলো এই অঞ্চলের পরিবেশগত ভারসাম্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক সুস্পষ্ট প্রমাণ। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে এখানে শীতকালীন পরিযায়ী পাখির সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় পরিবেশবিদরা। উত্তরের বরফ আবৃত অঞ্চল থেকে আসা লাখ লাখ পরিযায়ী পাখির ডানা ঝাপটানো আর তাদের কলকাকলিতে মুখরে জলাভূমি পুরো শীতকাল জুড়ে এক উৎসব মুখর পরিবেশ ধরে রাখবে। মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার কারণে গড়ে ওঠা এই পরিবেশগত পুনরুদ্ধার প্রকল্প প্রমাণ করে যে সদিচ্ছা থাকলে ধ্বংসের মুখ থেকেও ফিরিয়ে আনা যায় একটি পুরো বাস্তুতন্ত্রকে। দক্ষিণ তংথিং হ্রদ এখন কেবল পরিযায়ী পাখিদের যাত্রাবিরতি কেন্দ্র নয়, বরং এটি মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক উজ্জ্বল নিদর্শন।

প্রকৃতির নিজস্ব ক্যানভাসে ভোরের আলো যখন আলতো করে ছুঁয়ে যায় নদী আর পাহাড়কে, তখন সৃষ্টি হয় এক ভিন্ন মায়াজাল। পাহাড়, নদী আর কুয়াশার এই অপূর্ব মৈত্রী

যুগে যুগে মানবজাতিকে মুগ্ধ করে এসেছে, এনে দিয়েছে আত্মিক প্রশান্তি। বলছি, দক্ষিণ চীনের এক নৈসর্গিক জনপদে সম্প্রতি ধরা পড়েছে ভোরের আলোছায়ার এমনই এক চিরন্তন ও অবিস্মরণীয় সৌন্দর্য। সেই সৌন্দর্যের গল্প চলুন শুনে আসি।

0: মেঘের কোল চিরে বেরিয়ে আসা ভোরের প্রথম আলো আর কুয়াশার চাদরে ঢাকা পাহাড়, সব মিলিয়ে যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক রূপকথার দৃশ্য। দক্ষিণ চীনের কুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুয়েলিনের ইয়াংশুও কাউন্টিতে অবস্থিত লি নদীর ওপর বাইশা বেতে গত 26 সেপ্টেম্বর ক্যামেরাবন্দি হয় সূর্যোদয়ের এই মনোরম রূপ। শান্ত নদীর বুক ছিঁড়ে ভেসে আসা আলোকরশ্মি আর চারপাশের সবুজ পাহাড়ের মায়াবী পরিবেশ এক অলৌকিক প্রশান্তির আবহ তৈরি করে। কুয়াশা ও ভোরের আলোর এই মেলবন্ধন পুরো এলাকাকে এক স্বপ্নপুরীতে রূপ দেয়, যা প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের মুগ্ধ করার পাশাপাশি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর নিজস্ব রূপ সৌন্দর্যের অনন্য মহিমা।
1: আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। এখন শরৎকাল, নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, চারদিকে মৃদুমন্দ হাওয়া আর কাশফুলের দোল, প্রকৃতিতে ছড়িয়ে থাকে শান্ত ও স্নিগ্ধ এক আবহ। এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে আর আমাদেরও মনে করিয়ে দেয় সবুজের গুরুত্ব। শরৎকালেও আমরা চাইলে আমাদের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে পারি এবং পরিবেশকে আরো সুন্দর করে তুলতে পারি। পাশাপাশি আশেপাশে পানি নিষ্কাশন ঠিক রাখা ও মশার বংশবিস্তারে বাধা দেওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই হতে পারে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছি

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান।
1: প্রিয় শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। এখন শুনবেন আজকের সংবাদ পর্যালোচনা। ঢাকা থেকে আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদ হাশিম। চীন ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছে। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে তাদের সদিচ্ছা ও সক্ষমতার প্রমাণ দেয় এবং বাণিজ্য বিরোধের তীব্রতা বৃদ্ধি রোধে সহায়তা করে। বেইজিংয়ে গত বৃহস্পতিবার ও শুক্রবার চীন ইইউ বাণিজ্য বিনিয়োগ বিষয়ক পরামর্শক প্রক্রিয়ার দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারুস শেফকোভিচ যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ভারসাম্য, রপ্তানি নিয়ন্ত্রণ, মেধাস্বত্ব এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার সহ ১৬টি বিষয়ে সমঝোতা হয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এক বিবৃতিতে জানান, উভয় পক্ষ স্থিতিশীল ও অধিকতর ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের আওতায় পারস্পরিক মতপার্থক্য ও উদ্বেগ নিরসনে কাজ করার অঙ্গীকার করেছেন। ওই কর্মকর্তার মতে, বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির বাণিজ্য নিয়ে আলোচনা চীনা কোম্পানিগুলোর রপ্তানি স্বার্থ রক্ষায় এবং উভয় পক্ষের মধ্যে হাইব্রিড গাড়ির স্থিতিশীল বাণিজ্য বজায় রাখতে সহায়তা করেছে। ওই কর্মকর্তা আরও জানান, আলোচনার সময় সমান মর্যাদার ভিত্তিতে একে অপরের উদ্বেগ নিরসন এবং অধিকতর ভারসাম্যপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের লক্ষ্যে উভয় পক্ষের বাজারে প্রবেশাধিকার বাড়ানোর বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। তারা চিকিৎসা সরঞ্জাম ও কৃষিপণ্যের বাজারে প্রবেশাধিকার সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখবেন এবং পাশাপাশি প্রসাধনী ও ওষুধ শিল্পের নিয়ন্ত্রণ বা বিধিমালা নিয়ে মতবিনিময় চালিয়ে যাবেন। মন্ত্রণালয় জানিয়েছে, রপ্তানি নিয়ন্ত্রণের বিষয়ে চীন ও ইইউ নীতিগত যোগাযোগ জোরদার করতে এবং দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের ক্ষেত্রে নিয়ম মেনে বাণিজ্য সহজতর করার উপায় খুঁজতে সম্মত হয়েছে। এর ফলে বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল রাখা সম্ভব হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও জানান, চীনের দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য রপ্তানির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত লাইসেন্সিং সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তিতে ইইউ কাজ চালিয়ে যাবে এবং বাণিজ্য সহজীকরণের সম্ভাব্য পদক্ষেপগুলো বিবেচনা করবে। এছাড়া উভয় পক্ষই তাদের নিজ নিজ আইনি কাঠামোর আওতায় রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত নিষেধাজ্ঞার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পারস্পরিক প্রক্রিয়া শুরু করতে সম্মত হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, মতপার্থক্য নিরসনের পাশাপাশি উভয় পক্ষ নতুন জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেবা খাতের বাণিজ্য এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা চিহ্নিত করেছে এবং দ্বিমুখী বিনিয়োগ সহযোগিতার উপায় অনুসন্ধানে সম্মত হয়েছে। চীন ইইউভুক্ত কোম্পানিগুলোকে দেশটিতে বিনিয়োগ ও কার্যক্রম পরিচালনার জন্য স্বাগত জানায় এবং আশা করে যে ইইউ চীনা কোম্পানিগুলোর জন্য একটি সুষ্ঠু, স্বচ্ছ ও পূর্বাভাসযোগ্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে। ওই কর্মকর্তা জানান, দ্বিতীয় বৈঠকটি একটি নতুন যাত্রাবিন্দুর সূচনা করেছে এবং এখন উভয় পক্ষের উপরেই বৈঠকের সিদ্ধান্ত ও ফলাফল বাস্তবায়নের দায়িত্ব বর্তেছে। মন্ত্রণালয় আরও জানায়, এই প্রক্রিয়ায় আওতায় তৃতীয় বৈঠকটি ২০২৭ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যবর্তী সময়ে চীন ও ইইউ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে, যার অংশ হিসেবে জানুয়ারি মাসে মন্ত্রী পর্যায়ের একটি ভিডিও বৈঠকও অনুষ্ঠিত হবে। এদিকে শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইউ বলেছেন, আলোচনার মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত মতপার্থক্য নিরসনে চীন ও ইইউ সম্পূর্ণ সক্ষম। ওয়াং ইউ বলেন, চীন ইইউ বাণিজ্য বিনিয়োগ বিষয়ক পরামর্শ প্রক্রিয়ার দ্বিতীয় বৈঠকে অর্জিত ইতিবাচক অগ্রগতি প্রমাণ করে যে ব্যাপক কৌশলগত অংশীদার হিসেবে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্য সংক্রান্ত মতপার্থক্য সঠিকভাবে সমাধান করতে পারে। পাশাপাশি তারা বহুপাক্ষিকতা সমুন্নত রাখা, মুক্ত বাণিজ্য ব্যবস্থার রক্ষা এবং চীন ইইউ সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের গতি ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখতে সক্ষম। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন আজকের সংবাদ পর্যালোচনা। শোনার জন্য অনেক ধন্যবাদ।
2: শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। এবার শুনবেন চীনের আজকের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা প্রবাহ।
3: সমসাময়িক ঘটনাপ্রবাহ পরিবেশনায় সঙ্গে আছি আমি আফরিন মিম,
4: আমি লুৎফর কবির।
3: চীন ফ্রান্সের কৌশলগত সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে 28তম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সেখানে একথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় শনিবার চীনের শাংসি প্রদেশের তাথুং শহরে। সংলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা এমানুয়েল বোন আলোচনায় অংশ নেন। তারা চীন ফ্রান্সের সম্পর্ক, কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ এবং চীন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। ওয়াং ই বলেন, বিমান চলাচল, মহাকাশ ও পারমাণবিক জ্বালানির মতো প্রচলিত খাতের পাশাপাশি উন্নত উৎপাদন, পরিবেশ বান্ধব উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন ওয়াং ই।
4: চীনের পঞ্চদশ পাঠশালা পরিকল্পনার সময়ে দক্ষ ও উচ্চমানের প্রযুক্তিগত জনশক্তি গড়ে তুলতে মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে। এর আওতায় প্রতিবছর 10 লাখ উচ্চ পর্যায়ের জরুরি চাহিদা সম্পন্ন এবং পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রযুক্তি পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের শনিবার সংবাদ সম্মেলনে মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এ তথ্য। মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি চুং জানান, এ সময়ে ভর্তুকির আওতায় মোট 5 কোটি ব্যক্তি বার বৃত্তিমূলক দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে 4 কোটি ব্যক্তি বার নতুন দক্ষতার সনদ অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাদের মধ্যে 1 কোটি 40 লাখ ব্যক্তি উচ্চতর বা তার চেয়ে উন্নত পর্যায়ের দক্ষতার সনদ অর্জন করবেন বলে আশা করা হচ্ছে।
3: দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত দেশ হিসেবে জাপানকে সামরিক তন্ত্র নির্মূল, যুদ্ধ পরিচালনার সক্ষমতা ধ্বংস এবং পুনরায় অস্ত্রসজ্জা নিষিদ্ধ করার মতো দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। শনিবার সামরিক বিষয়ক সাম্প্রতিক বিভিন্ন প্রশ্নের জবাবে এমনটা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেনশি। ছেনশি বলেন, জাপানের ক্ষমতাসীন কর্তৃপক্ষ তথাকথিত প্রতিবেশী অঞ্চলের নিরাপত্তা হুমকির অজুহাতে সামরিক শক্তি পুনর্গঠনের প্রক্রিয়া দ্রুততর করেছে। এমনকি তারা জাপানের পারমাণবিক অস্ত্র না রাখা, তৈরি না করা এবং দেশে প্রবেশ করতে না দেওয়ার 3 নীতি অতিক্রম করার চেষ্টা করছে। দেশটি ধাপে ধাপে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। তিনি সতর্ক করে বলেন, অন্যথায় জাপান আবারও অতীতের ভুলের পুনরাবৃত্তি করবে এবং এর ফলে দেশটির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।
4: তাইওয়ানের নেতা লাই ছিংতোর বিচ্ছিন্নতাবাদী মানসিকতা আঁকড়ে থাকা, সংঘাত উস্কে দেয়া এবং তাইওয়ান প্রণালীর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য শনিবার চীনের মূল ভূখণ্ডের এক মুখপাত্রের সমালোচনার মুখে পড়েছেন। তাইপেতে লাইয়ের দেয়া এক ভাষণের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রীয় পরিষদ তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চাং হাং এই মন্তব্য করেন। মুখপাত্র বলেন, লাই ছিংতোর শনিবারের ভাষণটি বাস্তবতাকে উপেক্ষা করেছে এবং সত্যকে বিকৃত করেছে। তিনি অসৎ উদ্দেশ্য জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করেছেন। মুখপাত্র বলেন, বিশ্বে একটি চীন রয়েছে এবং তাইওয়ান চীনের অংশ। তাইওয়ান প্রণালী অঞ্চলের প্রকৃত স্থিতি অবস্থা এটাই।
3: চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোর মধ্যে যৌথ উন্নয়ন, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ এবং এক অভিন্ন ভবিষ্যতের পারস্পরিক অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে বেইজিংয়ে শনিবার 6ষ্ঠ চীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র রাজনৈতিক নেতৃত্ব সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চীন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা গভীর আলোচনা ও মতামত বিনিময় করেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং বলেন, প্রাকৃতিক সম্পদের বৈচিত্র্য, ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক ব্যবস্থার ভিন্নতা সত্ত্বেও চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলো সর্বদা পারস্পরিক শ্রদ্ধা ও সমতার নীতিতে জোর দিয়ে আসছে। তিনি আরো বলেন, চীন কখনোই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং এদের বৃহৎ শক্তির প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে বিবেচনা করে না। পাশাপাশি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলো এক চীন নীতি দৃঢ়ভাবে মেনে চলায় এবং চীনের ন্যায্য অবস্থানের প্রতি সমর্থন দেওয়ায় তিনি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
4: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অধীন জাতীয় তথ্যকেন্দ্র একাধিক অগ্রিম অর্থনৈতিক সূচক প্রকাশ করেছে। শনিবার প্রকাশিত সূচকে দেখা গেছে চীনের অর্থনীতির পুনরুদ্ধার ও উন্নতির ধারা আরও সুসংহত হচ্ছে। আরও দেখা গেছে বিনিয়োগের অর্থায়ন নিশ্চিত করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগের কাঠামো আরও আধুনিক ও উন্নত খাতের দিকে এগিয়ে যাচ্ছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কম্পিউটিং সক্ষমতা ও তথ্য সম্পদের মতো নতুন অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্পে দরপত্রের মাধ্যমে নির্বাচিত কাজের মোট মূল্য গত বছরের একই সময়ের তুলনায় 34.2% বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও হিউম্যানোয়েড রোবটের মতো অত্যাধুনিক প্রযুক্তি খাতে মূলধনী বিনিয়োগও গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি হয়েছে। এতে নতুন অবকাঠামো ও নতুন শিল্পে বিনিয়োগের দ্রুত সম্প্রসারণ চিত্র ফুটে উঠেছে। সূচকে দেখা গেছে তৃতীয় প্রান্তিকে চীনের অভ্যন্তরীণ ভোগ্য ব্যয় ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। একই সময়ে রপ্তানি স্থিতিশীলতা বজায় রয়েছে। অভ্যন্তরীণ ও বৈদেশিক চাহিদার সমন্বিত উন্নতির ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির অভ্যন্তরীণ চালিকা শক্তিও ক্রমাগত শক্তিশালী হচ্ছে।
3: আর্কটিক সার্কেল অ্যাসেম্বলিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানিয়েছে চীন। দেশটির সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী ফু ইং বলেন, উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে তথাকথিত বা কাল্পনিক নিরাপত্তা হুমকির চেয়ে প্রকৃত চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে 70টিরও বেশি দেশের 2500 বেশি প্রতিনিধি এতে অংশ নেন। হাউ টু আন্ডারস্ট্যান্ড চায়না শীর্ষক একটি অধিবেশন চলাকালীন আইসল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও আর্কটিক সার্কেলের চেয়ারম্যান উলাফুর রাগনার গ্রিমসনের সঙ্গে আলোচনায় ফু ইং চীনের নীতি তুলে ধরেন।
4: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে চীন ও পাকিস্তান অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কোরলায় তাদের প্রথম যৌথ সেনা মহড়া বা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। শনিবার বেজিংয়ে সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল চেন শি এই ঘোষণা দেন। চেন বলেন, অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে চীন ও পাকিস্তানের সেনাবাহিনী শিনচিয়াংয়ের কোরলায় কারাকোরাম 2026 নামে যৌথ সেনা মহড়া পরিচালনা করবে। এই মহড়ায় অধিক উচ্চতা বা পাহাড়ি এলাকায় যৌথ সন্ত্রাসবাদ বিরোধী এবং এলাকা তল্লাশি ও শত্রুমুক্তকরণ অভিযানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এতে ড্রোন পরিচালনা, চলমান অবস্থায় লক্ষ্যবস্তু শনাক্তকরণ, গুলি চালানো, দূরপাল্লায় স্নাইপিংয়ের মতো বিষয়ে পারস্পরিক দক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি যৌথ কমান্ড এবং সরাসরি সেনা মহড়াও অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, এটি দুদেশের মধ্যে প্রথম যৌথ সেনা মহড়া।
3: চায়না মিডিয়া গ্রুপের 2007 সালে ব্র্যান্ডের মাধ্যমে শক্তিশালী দেশ করার যৌথ উদ্যোগ এবং জাতীয় ব্র্যান্ডের নির্ভরযোগ্য তথ্য ভান্ডার প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেজিংয়ে এই অনুষ্ঠানে সিএমজির বেশ কয়েকটি সৃজনশীল উদ্ভাবনী প্রকল্প তুলে ধরা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চীনা ব্র্যান্ডের বিকাশে নতুন গতি সঞ্চার করাই এসব উদ্যোগের লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের উপপ্রচার মন্ত্রী ও সিএমজির মহাপরিচালক শেন হাইশিয়ং, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লিউ তুংশুন, বাজার তদারকি ও নিয়ন্ত্রণ প্রশাসনের উপপ্রধান এবং জাতীয় মান নির্ধারণ কমিটির পরিচালক তেং চি ইয়ুং, বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ইউয়ান শিয়াওমিং এবং সিএমজির উপমহাপরিচালক সিংবো ও ছি চু ছুয়ান সহ বিশিষ্ট অতিথিরা। তারা যৌথভাবে এই উদ্যোগ ও জাতীয় ব্র্যান্ডের নির্ভরযোগ্য তথ্য ভান্ডার প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ছি চু ছুয়ান বলেন, সিএমজি প্রতিষ্ঠার 8 বছরেরও বেশি সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মোট 10 বার অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এসব বার্তায় তিনি প্রতিষ্ঠানটিকে উৎসাহ ও দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি এর প্রতি গভীর প্রত্যাশা ব্যক্ত করেছেন।
4: শরতের সোনালি আবহে বেজিংয়ের ইয়ানসি হ্রদের তীরে অনুষ্ঠিত হয়েছে চায়না মিডিয়া গ্রুপের 2026 সালের এসো একসঙ্গে বিকশিত হই তাইওয়ান প্রণালীর দুই তীরের সঙ্গীতা অনুষ্ঠান। এতে চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ান দুই প্রান্তের 400 জনেরও বেশি স্বদেশবাসী অংশ নেন এবং পুনর্মিলনের আকাঙ্ক্ষা ভাগ করে নেন। এ সঙ্গীতা অনুষ্ঠান কেবল একটি সাংস্কৃতিক পরিবেশনা নয়, বরং তাইওয়ান প্রণালীর দুই তীরের মানুষের হৃদয়ের মেলবন্ধন এবং আন্তরিক সাংস্কৃতিক বিনিময়েরও একটি উপলক্ষ। মধ্যস্বরূপ উৎসবকে আবেগের সেতুবন্ধন হিসেবে তুলে ধরে অনুষ্ঠানে পরিবেশিত হয় দুই প্রান্তের মানুষের পরিচিত ও জনপ্রিয় গান। এসব গানের মধ্য দিয়ে জেগে ওঠে তাদের অভিন্ন সাংস্কৃতিক স্মৃতি।
3: মহাকাশ গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে 2026 সালের আন্তর্জাতিক মহাকাশচারী ফেডারেশন হল অব ফেম পুরস্কার পেয়েছেন চীনা বিজ্ঞানী কুয়ো হুয়াতুং। গত 9 অক্টোবর তুরস্কে 77তম আন্তর্জাতিক মহাকাশচারী কংগ্রেসের সমাপনী অনুষ্ঠানে তাকে পুরস্কার দেওয়া হয়। কুয়ো হুয়াতুং চীনের বিজ্ঞান একাডেমির সদস্য এবং এরোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী। মহাকাশ বিষয়ক গবেষণায় তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
4: আসন্ন আইচি নাগোয়া এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে 312 অ্যাথলেট সহ 500 সদস্যের দল ঘোষণা করেছে চীন। বিদেশে এবারই সবচেয়ে বড় অ্যাথলেট দল পাঠাচ্ছে দেশটি। শনিবার ঘোষিত এ দলে রয়েছেন 146 জন পুরুষ ও 146 জন নারী অ্যাথলেট। তাদের বয়স 16 থেকে 50 বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন পেশার কর্মী, শিক্ষার্থী ও ফ্রিল্যান্সার। আগামী 18 থেকে 24 অক্টোবর জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান প্যারা গেমস।
3: এরই সঙ্গে শেষ হলো সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আজকের পরিবেশনা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আফরিন মিম,
4: আমি লুৎফর কবির।

0: আপনারা শুনছেন বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না, সহযোগিতায় আপন নিবাস।
1: সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন তোমার জনগান। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের পরিচয় করে দেব চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একজন বিখ্যাত গায়িকার সঙ্গে। তার নাম সিয়ে আনছি। ১৯৭৭ সালের ১৩ মার্চ হংকং এ সিয়ে আনছি জন্মগ্রহণ করেন। তার মাম্মা মামি কং খুবই পছন্দ করতেন। তাদের প্রভাবে খুবই ছোট থেকে তিনি গানের প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠেন, কিন্তু তখন তিনি শুধু ক্লাসিক সঙ্গীত জানতেন। এখন শোনাব তার কণ্ঠে চুং উ ইয়ান শীর্ষক গান। আশা করি বন্ধুরা গানটি পছন্দ করবেন।

আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।

Sarah Schmunchen, Radio Today, 89.6 FM. Radio Today, 89.6. তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়।

89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM।